ঈশ্বর জি দাও ইয়া রাউয়া মাখিয়া ঈশ্বর জি দাও ইয়া রাউয়া মাখিয়া আই আবাই ঠুকে ইয়া মাখিয়া আমাই ঠুকে ইয়া মাখিয়া এ জিমিনি বাপ সায়া জিমিনি বাপ অরহ আই সংসিনি সংদা দা বিশিনি বিটা দাও আয়হন থাওয়া আয়হন নাও বারাই শিবারাই ইয়া বাখিয়া আমাং গামাজি খেলেন্দ আয়াদাই দায় আদাই দায় আজু আজু আজু আজু।

এ রাসুলু এলাং আবু কাউম বেগ পন ফেই ফুলু বেগ পেট পঞ্চান সু আপ্রু আই চিতং সামিলি এসু রাসু যদুন আলামো লো জর নাচি ছিল পো

আলামো আইনেতাসিকার্নাংকেলো চিলো পাঞ্চান আর লক্সো রাসোলো এলাংআবো আই পদাম কে থকবাম আলোপো রাসো সেরকা মান পেঞ্জো থকবাম কে কেটবার সিরো থকবাম রা ইদাম তাংলো এ রাসোলো এলাংআবো।